অঙ্গ ভা পুরে ইরকম্পন পয়লে নি এই কি কট কিসলা কি ও এমকাম ও কাম জুলে কি কাম কি এত ওয়া ক হস্টেল নেই লিয়াং গা সাইন দপন টিপ কো ও ইডা ও বো ইয়েগ নি গরকম ক্রে কাম তো কাম চিবন্তা ও উপন টিকনা ইয়া ইয় ভা ইয় অবন্তা কি খনা পুরে কি তো সখেত উ ইয় ওয়ে ওয়া উম তো উডো কি নে বন্তা ও পন দেব ইগি জিং পুরে কি বরাপ ছানাইন হা ক স্কোর বা নে হু দু নে দা ও দু না কি লা ইউটিউব লেনে এম ইতে ইথুত ইবুম বিয়াং হাকি কর কি বর হাকি পর ইয়ং ইথাপ পর তোন কিব্রু ইয়ং ক ছনা ক্রে কাম ফুড সেফটি মেঘালয়া দ ইয় কি ও সিস লেনে ও ছিম ইগি জে ঝোর কি ও মানস হাক নং বা শলং হা গি থ দিন ইয়ং কচি ইয়াও হদিন ওদ উপন মানি কি টেস কি নিং কং হদিন ও আমি সুবা ও ই উলে থং ই কি ঝোর রে ই রং রন হি ও ইয়ে নি দলে হে পো দ উপন মানি পেজ বিনি হা কি ইয়াও পাজ বা হা গ নং বা নে ইয়ং গ ডেপুটি কমিশনার ইয়ং গ ফুড সেফটি ক কং ডি বি এস মুখিম হবে ইকলাম জি গুথক বর দ অং গ ও ই কি নুকসা দ ও ছিম নি কি ব্রু ইয়ং গ চনাত ও ওদ ফা লে চা কি ল্যাবরেটরি নেভেন্তা ই পেজ বিনি ইবরাম জানাই দেপনমান লে ইয়ে গিতা সফের ফের কলিন গিবন্তা হাদিন ও মি কপরতান আসাম ও এম কিজে ঝোর কি এম জিংমা নে ভা ও এম গি এ দে রং দাং গিনি গিতি ইয়াও কি বরে দেম ইয়ে গিবন্তা ইয়ং ইপাই বনিয়া ওয়াই সলি দে লে কাম চিবন্তা ও হুসিয়ার ওয়াই ও ফিকির ইয়া গর চিম খিয়ার গি ব্রু ইয়ং গ ফুড সেফটি নে বন্তা ও পাই লে ইয়ে গি ঝোর গি মারবাম গি ভা কি ও মান ইচঙ্গা নি গি পাই বা হাবো দাই হা ইয়াও হা হান নে লিয়ং কি ব্রু ইয়ং গ চনাত সুবা গি লে ও ইয়ে ও এম গি জে ঝোর গি পদেম রং নেলে ইয়া কি তেকি অংগি কি আর্টিফিশিয়াল ডাইস নেবন্তা ও নে এবে ইমে দরি ফো ইয়ং কি হাও পে লে ওপেন টিকিনা ওয়া ইয়েনি উয়ে লে ওপেন সখি হেদেন ওয়া ইয়ো হেদেন মানে ইয়ো ইয়ে গা বুই নিকি ল্যাবরেটরি টেস্টিং সেন্টার ক ডেপুটি কমিশনার অংগলে ওয়া দাও চিম খিয়াম হা হে তো ওয়ে নি ওয়ে দাও পঞ্চি তম লে কাট কাম কি কিন্দন আ ইয়ং গো ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট লড জিয়া ওছম বুগি নুকসা গ ডক্টরস মান কি কি থক লেনে কি পেন খেন ইয়ে কি কিন্দন ইয়ং গ ফুড সেফটি ক সরকার আসাম দ পনমি গ ইয়া ক হুকুম হে তো ওপন মান কংসান বিয়ং ইয়া ইহিকাই ইয়ে সাবজেক্ট আসাম হিস্ট্রি ও ক আসাম জিওগ্রাফি নেবন্তা কি খেনা পুরে কি বনে ক্লাস সিক্স হদু ক্লাস এইট নেবন্তা সময় পুরে ইয়ং স্নেম আর জার আর ভাউন রু আর ভাউন ইয়াও হে তো ওই নি নিলিয়ং স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং দপন মি গ হুকুম গ ও ফা ইয়ে গি স্কুল ইন্সপেক্টরস নে তে কি ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার্স ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটরস ও কি ক্লে নং পেট ইয়ে গি স্কুল কি থা পুরে কিনি কি কিন্দন দেলাং বগি হুকুম কি উই তো ওয়া কি কট স্কোর ইরকম সিকাই হাকামরা ক্লাস ওয়াই খাই দিয়া দে ওপেন টিপ চা কি বোর্ড কি তো ওপে উপলাই কাট কাম গো হুকুম গো ফা দপন মি দা কো অফিস ক্রে কাম ইয়ং ডিরেক্টর কে এস সি আর টি ই কাই ইয়া পন আর দলি সাবজেক্ট উসদাং ইন দো উনি হি উবনাই উনরু ক সি আর টি দে দপন ক্রে গো ই কি কট স্কোর গো মান জার জার কি ও এ পরতুই কাম কা আসাম হিস্ট্রি ওয়া কা আসাম জিওগ্রাফি নে বন্তা কি খনা ক্লাস 6 হদো ক্লাস 8 ইগনি গিজিং থমু ইয়ং ইসদাং তো রচিম কাম চিবন্তা ও ইলা ইগি খনা পুরে ও ইয়ো মন্তই ও ইয়ো স্নাও থো রাপ চে গি জাপাং ইমা হাজন ইয়ং গিজলা লিংবা গি খনা নন্দি ও কাম জু লে ই এম নি গবন্তা ও ফের ফে জং গি কম্পন মে পন ওয়ান্ডর ই উইদ এম দে নে নদু গি হাজার স্নেম নে চুয়া তো প্রলক চুয়া পো চো কোট সচি সিন কিনি তো কি মাত কি কং সান ক নং রিম ইয়ং ইয়ো অনং ক ইন্ডিয়া দাং মান হি ই ইব খলান হানলা হপরদি জিং এ আগ পরথাই বরো গ উইলে অং নরেন্দ্র মোদি এম কাম ও এম দেখ রকম সঞ্চার প্লাই জিংবুট হে তো ওই সুখ ইংকি পাঁচ বা অং কনরাদ ওয়াই পাঁচ বা আচিক নেহু স্টুডেন্টস ইউনিয়ন দেখ ডেডিকেটেড এডমিশন হেল্প ডেস নেবন্তা ও ইরাম ইকি খানা গরু গি বথো ক্লাস নেহু সিস ওই ছিম গি ব্রু গি মিঘালিয়া ফুড সেফটি ইকি ঝোর গি এরং হাগি বন্তা ইয়ং গ নং বা শিলং তো প্রলক লগে দিকে খবর কাতু দ পয় চুকুন নাগা আকাশবাণী শিলং কাতু নিয়াবনি ইয়া কি প্রোগ্রাম কিউ বোর্ড